0: गिलास तुम कवा भी
1: फालिवंतेन दे चीना ताऊंगी हिच वेत का सांबर फिएना नुलंबिच फालिवंतेन चमाना पियंगारन अंपिगु का मामी निसंबरावारन निफालिवंतेन चितुस चिम्यातु यंदंदन वूला व्यंतिलंबातु फाइजकिंतेन अम्तुई चमित लानग चाराइक चितुस नुआवंतरानग ny fahaleovantena tsy fanomezan-dasy ny teni ny vahiny asolo teny giasy fa fahaleovantena dia rain'ilay mitazana anandratra ambony ilay fitenin-drazana ny fahaleovantena tsy haitraitranjavina ka hiambonian-tena rakofana vinavina fa fanetrena tena hitovy amin'ny hafa miaraka amin'ny saina miaraka amin'ny tafa ny fahaleovantena tsy endrika sy dokany ny fiheveratena ho mahavita tokana fa hevitry ny maro mitapatapakahatra ny oavim-pirenena hitera-boninahitra ny fahaleovantena tsy fanomezam-bahana ny hevitra vahiny anjaka kalalahana fa fahaleovantena mivimbina amin'ny ratana anajany an'ny tena ho any avara-patana ny fahaleovantena tsy fitadiavan-tehaka na oraka mandainga mba hampidehadehaka fa fahaleovantena tsy antokafatena fa fantatreny ihany zay tia ny firenena ny fahaleovantena tsy hoe ianao mitsako fa ny vahoaka kosa mitrongy anaty fako fa fahaleovantena ahitana toky ka ny maro anisa ny sambatra sy voky ny fahaleovantena tsy vola fafikatra na izy